গুনে দূর হাসিয়া গুনে কোকে দিল মিল দিল মিল তারে দমকে জগমগ হ্যায় জগ তারা মেরি চাঁদনি বিছড় গই মেরে ঘর মে হুয়া অধিয়ারা জগমগ জগমগ।